মাঝে দূরে বাজড়া পরে এটা ফেদের তাপলে কাম তো চোডের যত ফান্দের না উখলে জি আর দিন কি তুমি লাস্ট মিনিট টাইম বের করাই যায় ও সে লাস্ট মিনিট আও দে জুনি না নার্স চড়ি আবি আগে আবাদু বি আবার সারা খবরে আতারে কিজি আজি গলা ও আজি গলা আজি গলা সে ওজিরাও দেওয়ানস অ অ অ তো তা শা পা বলা রোজ মে ওয়া খবর আকড়ে ওয়া আজি গলতা কানে আজি গোল কই হা হা তে বা মো পাছে দা হা বারা খাড়িয়া দা হা হা মোর তো চমনা খপলা খবর দু বিরা ও কা তো তা ইউদা উইকানা বিয়াস ওয়েলাই না সয়ারা ইউ ডা বি রুক পদাম লা রে জি ওয়া চার হাও কে বি আওরাস তে জে কি মা দো খবর তে রে মোর তো জে নে তে রো আই তো রে তো দে ও জনাব দিনে লবা সবউন দে ডেরা মননা কো জি তুজে কাল রত লা টেন না শো রা টেন খুশ হো কাল ড্রপ সে জি ছোটি মে বিষয় জে মো প্রোগ্রাম সে খামা খায়ু দা বে কা আকরে ওরি জি কা বারুম ওরি জি কা ওরা ওরি জি আল্লাহ দা কোনি না ওরা ওই ফোবি জে মো খামা হাপ সে ইউ দা বে নো বিলকুল দে পে সে ইউ দা ছোটি মে বিষ ডেরা ডেরা মন ও দা গারাঙ্গে ইউ ওড়ি কা ইরফান গোল খদা জি চা খাও ই জ ও ও ও এ ও নমে ইউদাবে হ্যাঁ না ইউদা ওদে ইউদাবে মে না না ইউদা ইউদাবে মে আমামে এ বেলে না নুদা দাই ওড়ি কান কা ইরফান বলা চাগাও হ ইউদ কি বদে প্রোগ্রাম সে আল্লাহ দাই খুশুল লারি আবুদ লারি জি দজড়া না ডেরে দুয়া গানে ফরসে জে ওস দা ওস খো ওর উই গানা জে সাভিয়া